0: কি বোধে হে এরতা ইমি উনিয়ংকি দরাব দুনা কম কাম ইয়ংকি ইয়ে গে উলে কিতা কি কজুত মাত কাম অংগি ওয়া ইয়ে অংগি আথ্রাইটিস কি অস্টিও পোরোসিস নম কি কজুত হা উ কুলং স্নাম গব অংগি হার্ট ডিসিজ তেন তেন নেই বাকলা বামলে জো রাব ইউ কজুত কি তেন ইয়া এরুপায় গি কজুত চিনি কজিং সঙ্গাই পলাত লেনি কজিং কু পলাত কত কজিং খিয়া ইয়ংকি কজুত ওয়া বোন জিং মজিং বরখাত নি ডিপ্রেশন কজিং কু ইয়ং বিপি গব অংমা তে মেলিনসলা ইউ মান ইয় স্ট্রোক কি নগত বিপি ইয়ং কিলে তে তেন তেন ওয়ান কপাত কো ওর কবা মিয়ে উলাই বোন সেন হি জু ইয় হি ওয়া কি ব্রো কি হে কি তেন জো ইয় ভা ই ওয়া তো ওয়া পাত কি লি তলুম লি তলের কি খামতাম হে পসলাপ তেমন জো ছম ছিতম কি প্লি হা গত কিছু এন ইয়ে কি খেন ইয়ে কি ইয়ন রত মা
1: তে হাও কাম তে কমন ডক্টর উল্লে ই লেনি কি লাদ ও ইডা ইক জুট গং গিনি কি ব্রু গুড হে রতা
0: তো কি ব্রু হি গুড হে রতা এম কাম ভা কি ইক জিং করছান নে কি বা হয়ুম হসেম কাম অং গত কা ফ্যামিলি সাপোর্ট মা নে কা উই কা পোর চে কুবি তে ওয়ান লে নাই ভা তেন তেন কি তে মেন ই দে জো স্নিয়া ভাই ও অং ই কি খনা আর সিন পাম জো রে তে বর জমুত কি প্লি কোয়া বে কি মন তে জিং কোয়া ইয়ং কি এম পোর ইবা ম হই লে হেন রে কোয়া কি ইয়া লে পরছাত মা আমি কাম অং রাব ডিটোরিয়েট কত রকম প্রখাত ইয়ংকি হাব ইউ সুনে হাব ই পুঞ্জো ইয়কি দাকা জিমিয়া তাকা কারহে নেই মাই এম কামলে উকলি ইয়কি না পর সর মান কামন স্নিয়াও ইয়ে স্নিয়াও মান হে জিংছাম ইয়ংকি হাগমেট কফাত ইয়ংকি নে হওয়া অংগি ই ইম ছাই ই নে এম সিয়াও ছাই ই হম হয়ু এ তাই নি তা উ লাই লাম মে কি নে ইয়া কি ছি কি ডক্টর কি বো তো উপ ইতে তে ইয় কি গে জিং সুমার কোরাপ মিয়াত কোরাপ হা এম কাম উপ বনিয়া ভা ই কে তে ওয়া দবাই দপন ইয়ং কি মা মহ ই ই কি হি ডি পনা কি সমেন সমেন ই কাম গি ওয়া হয়ুম হসেম এম কাম মনিটর ই উম পাই বনিয়া ই কে তে ই দবাই দপন ই বো তো কি উডি কি তেও এম কাম রুইয়া ইকি ছি হসপিটাল বম হব দি দুবাই আগে দুন ফার্মেসি লনে উঠে দেগে কাট ইবা স্নিয়া তো গি দুবাই তেন তেন ওয়াই উড ওয়াই উডি কি ওয়াই বকুজুত উডি কি ওয়া এম গি আম জো ই তো মা তে মান গলে কিচিং মা তে সেভি ওয়ান লে তো ই কাম গি হইউ হসেম এম কাম উ এ কি তাই বা মি দি ইবা টিকনা ইবা তিস্তা ইবা মান লে ইবা তাই ইগা মেট কি ইয়ং কি তে ই খো জি জিঙ্গার খাম তাম কি তাম মেন হি বোন সেন মান জো সুয়ে ভাগে উ সুম উ সাইট মা হয় উ এ লারি কামতে তো উ এনকারেজ ইয়কি লনে লদ অংগি ও কজামলে তামান দে দেব সুম পঞ্চিত ইয়কি মহাউ এ লারি তে জিং সুয়ে ইয়ংকি মা তো সুন্দং লে এ তে ই ইয়ং ইসেম খাম তাম এমনি কি উম কি বা কি বা হাব কি বা জো চমদান তো নিয়াম ভাই উ পুনখো ইয়ে ইয়ং ইসেম ইয়াও লেকি নাই তে তলের নাই ভাগে তমেন উসুমারি কি কাম উসুমার কি খেনা নাই ভা এম্পর কি কে কি তে জিংলং জিংমান ইয়ং কি মা তে সাইভি ওয়ান লে কি ব্রু কি বোধ হে হি খাম তাম রে জো ইয় ভাই কি বা সথান চে ই যাই নি তো কি বা স্মার্ট ভা হাগত গা বাম দুমা বাম কুয়াই গা ডিসক্রেট পদি বেরি ও ই কামন উ ইয়ালে ই কলাম উপন সাও থো ই কি লনি উ ই কি তে কা কাউন্সেলিং ও মহয় দেম নি তে ইয় উ পুন্ডুনাগি দনে ইয়ে কি উদাম ইয় উ বিয়ার গত গা বাদ হ্যাবিটস ইয়ং কি কোয়া মানগসঙ্গি তে এম কামলে উয়ারাব ইয়ে কি হাকি কঞ্জা এক্সারসাইজ ম কি ওয়া এম কাম নগবি সঙ্গি ছবি সঙ্গি কাটবা ইয়ে কি সে
1: তে কামতে ডক্টর কি কি কি লাল চেঞ্জ করি লেনে কি সার্ভিস কুইয়ে উলে নেবন্তা কি বরাব হে ইরতা
0: হাও অং চক্রি লেনে সার্ভিস ম তো কামন উলে লেনে ও পনলে নেকি লাল কি ওয়ে উলে নেবন্তা ইয়ং কি তো কামতে কামতাম কামকা হোম হেলথ সার্ভিসেস পোন সেন হি গি নি গি ওডা হে সুবি ভাগি গা গতে গা উন গলাই নে তেন তেন ওয়াট ওয়াল উইচ হিম দ ওয়াই লে রাপ সুবি গি তা হাও ডাং স্নিয়াও কি ডাং স্নিয়াও হয় কি মলু মলা হিম চো পেন কি অং বাই কি মান ইন ইয়াং তো চি সি আর সি হনরে না গতে গি চিং ইয়াং ইয়ং কি মান পয় গো কো লা চ বুরা মান সিরিয়াস ম তে হাগে নি গো হোম হেলথ সার্ভিস চি মোট লা এম ও মান গাম তে তোমার ই ইয়ে ইউ উ ফোন লেনি উ কন্ট্যাক্ট চিকিতে গু তো পয় হাগতে ইউ ওয়ান গি কিতে কি ব্রু কি বতো চেক আপ মা লেনি কি ডক্টর কি বতো চেক আপ হাগি থ্রু ইউ কিং কি হি ইউ রাপ ইয়ো গি কত কজিং সুমা লেনি কজিং ইডা কোবা